সসুনার কি অরে লোহার কি, আরে ইসিলিয়ে তোমায় কহতা হুঁ আর আখরি বার কহতা হুঁ কি প্লিজ প্লিজ প্লিজ প্লিজ, আরে পড়োসিনী আপনি মোরগি কো রাখনা সম্ভাল, মেরা মুরগা হুঁ।